0: বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার ঢাকা, সকাল 6টা। আজ শুক্রবার, 25শে বৈশাখ, 1433 বঙ্গাব্দ, 19শে জিলকদ, 1447 হিজরি, 8ই মে, 2026 খ্রিস্টাব্দ।
1: সুন্দর সকালে শ্রোতাদের প্রতি রইল আমাদের প্রাণ ঢালা ভালোবাসা, অনেক অনেক প্রীতির শুভেচ্ছা। শুরু হচ্ছে আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মিডিয়াম ওয়েভ 693 কিলোহার্টজ, FM 106 মেগাহার্টজ এবং FM 102 মেগাহার্টজে।
0: বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে এই অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে।
1: অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমরা, খন্দকার মোহাম্মদ নুরুল ইসলাম এবং আমি শামীম খান শামা। প্রকৌশল দায়িত্বে রয়েছেন উত্তম চন্দ্র গোপ, সৈয়দ মোহাম্মদ সোহায়েল আনোয়ার, মোহাম্মদ সিরাজুল আলম, শামীম আহমদ এবং SM আল জুবায়ের। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন মাহমুদা আক্তার সুমি।
2: অধিবেশনের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত। আজ সূরা হুদের 79 আয়াত থেকে 82 আয়াত পর্যন্ত তেলাওয়াত করছেন কারী মোহাম্মদ আনোয়ার হোসাইন।